0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: নদীহে একে মেগাহার্টস, দিভেই এফএম।

0: সামন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস, দিভেই এফএম।

0: আলাফাওয়া গোয়ান থেকে ফদেং, আদি আলিফান নিবিফাওয়া আলি থেকে ফদেং, থিমন রসকলাঙ্গে এউরেন লব্বা ফুমদ্দান দেং, এউরেঙ্গে এ গোবুম ফিলানু দে।
1: وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
0: تِمَنْ رَسْكَلَانْگِ اُڈَائِ بِمَائِ اے دِمَدُگَا وَاحَا تَكَتِ کُلِ وَرِگِّ گُتُگَئِ نَحَدَّوَمِهِ।

0: আদি উডুতকাই বিমগা ওয়াহা বয়কু মিল্কুয়ে ওডিগেমবানি একলাঙ্গে সে একলাঙ্গে হাদুরতু গাওয়া মালায়কাতুম একলাঙ্গে আলুকাং কুরুমক বোডাবে ওডাইনু গণেতে আদি ওয়ারুবলি ফুলেবেস নুমেবেমে
1: দিবেই এফএম নুয়দি হেকে মেগাহার্টজ।

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান্না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গালায়ে তি হেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হে দি মুন্না আবারহা উপাওে
3: Guest RJ.

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি